আছে, হবে তো ভালো বাসা মোবাইল অ্যাপ দ্বারা বাসন তাহলে একটি বেগে বাড়িতে তোমার ভোরবে আওয়াজ না যেখানে বেশি ভোরবে শেখাচ্ছে তথা পরিবার ভাবে শেখাচ্ছে সন্তোষ মাথায় তো গুজরাট রাজ্য অন্য আরো বাঙালি সিডি অর্জিতে আপিল করে ন্যায়বর্ধ সদস্য ফোন নম্বর 07 9 32 58 400 শুধু

তো ভালো ভাষা মোবাইল অ্যাপ ব্যবহার ভাষণ তোমার একটি বড় বলে দিই তোমার বড়বেলা অনাজমা যাত্রা নিয়ে বাসে বড় বেশি পাইছে তথা ফের বড় বেশি পাইছে আমি যে আগে কারণ আমি নাকি সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরও বাগে নগরে সিবি অর্জিকে আপিল করে ন্যায় বলতে শেখো ছো ফোন নম্বর 07922 3851400 শুরু করে জানো কি পি